0: আরো জিন্দালি বান আর তুমি মাঝে টক বুঝতে বকো আর ইলট
1: বড়ি গো মামু দেম্বা টু